কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার লৈ আহিছে

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: অনুষ্ঠানত এইবার শুনক কুলবরুয়ার কণ্ঠরেদি গীত। গীতর কথা গুণমণি বরার, সুর সংযোজন হেমেন হাজরিকার,

0: সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

শরীরটা বিকৃত নকরে। অঙ্গদানক লৈ আমার মনত এনেকা ধরনের বহুতো প্রশ্নের উদয় হয় আর ই স্বাভাবিক। প্রশ্নবর উত্তর বিচারক আর মুকলি মনেরে অঙ্গদানের আগবাড়ি আহক। ভারতবর্ষত অঙ্গ প্রতিস্থাপনের তালিকাত 3 লাখেরও অধিক রোগী এতিয়াও অপেক্ষারত। প্রয়োজনীয় অঙ্গর অভাবত দৈনিক প্রায় 20 জনক লোকের মৃত্যু হয়। আপনার অঙ্গদানে 8 জন লোকের জীবন রক্ষা করব পারে। আহক অঙ্গদান করক। গুৱাহাটী মেডিকেল কলেজ আর হসপিটালত অবস্থিত আঞ্চলিক অঙ্গ আর কলা সংরোপণ সংস্থা রোটো গুৱাহাটী দ্বারা প্রচারিত।

ধান তয়কে হেন উলিয়া বলিয়া হৈ দুপারে উপসি পুরিত ধীরে ধীরে পবন কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিত ধীরে ধীরে পবন কাল রূপ ধরিল কাক।

পান্ত সেহেন উলিয়া বলিয়া হই দুপারে উপসি পুরিত ধীরে হব কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিত ধীরে হব কাল রূপ ধরিল কাকনু বারে বারে খেদিত বান্তই পিঘিল নিঘিলাবি আহারে কুঠিয়া নুটুয়াবি শিশুবধ ভাওনা নেপাতিবি ঘরর চালতে ফগুনক বহুয়াই মরণর সবাহ নেপাতিবি হির হব কাল রূপ ধরিল কাকনো বারে বারে খেদিত হির হব কাল রূপ ধরিল কাকনো।

0: হকি কারি কারি আনি তোকে আমার ভৃত্য করি ধীর পবদ কাল রূপ ধরি কাকনু বারে বারে খেদি তো ধীর পবদ কাল রূপ ধরি কাকনু বারে বারে খেদি তো লুই তর বলিয়া বার তয় তুলই নুধাপল মিলিত লুই তর বলিয়া বার।
1: জয়ন্ত হাজৰিকাৰ কণ্ঠৰ গীতটি শুনিলে ইয়াৰ লগে লগেই আজিৰ বুলনিৰ পৰা মই ৰুণামণিয়ে বিদায় লৈছোঁ। নমস্কাৰ।

কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠর এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভাৰতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM এণ্ডৰ 100.8 MHz।

কর্দম দাকা কসপনি গুহাটি মহাবাহু বীরটার জুইথা বীরটা পড়িয়াবাং নীলি মদম সিং রংফার পেনাং আর্নি পেন আর বি কেজাং কাংটন তেয়া জক লাং রয়া মখা লাং থেলো লাপেন বাংসা জক নন আন্তা লাং কেঠে ফেরে মেমে লাং আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি পেন কে পাকলাং আটেন কে হাওয়ার লোপ পেনিং লাং কেঠে পেন আপ্রাণ কে দামা ফায় বাং থ্রক্সির কেবরা থ্রক্সি আন কামলো লাপেন ডিস্ট্রিক্ট ক্রেফো আহাওয়ার নন আন্তা লাঙা বেরসি দোলাং ভারত ফ্লিরা থ্রক নেরকেবরা এসিয়া রং লাক ইসিরা সুরি থ্রক কেবরা নেরকেব আনসোসে আরাত লাংকে ঠেপেন কিসুং ফোনাংলো লাপেন সুরি ক্রিপ ফ্লিরা ফারুকে থমরা থ্রক নর কেবরা হিনি হেক্টর আনসোসে কেটিকি কাং হয়া লংলে লাং ইং দুমলো লাংকে ঠেপেন কিসুংকে ফোনাং আরাত আটুমা ফান কেরাপ কি পি লাপেন কে দু কে থাকা ফান কি কিম কেরাং আকাম ক্লেমবমলো গভর্নমেন্ট পেন কে থানকে পাচিনি কে ফোক ক্যাব কে চিপাচিয়া হেম লাপেন দে থ্রক নের ক্যাবরা কে থম হর মুহর তার কে রন কে পি সেন্টার নন আন্তা কাম ক্লেম বম পন বম লো লাহাই কে চিপাচিয়া হেম আলং নন আন্তা বাংসুরি ক্যাব আনসো সেয়া মলু চিপাচং পন বম লাং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি করিমগঞ্জ শ্রীভূমি লাপেন গোলাঘাট ডিস্ট্রিক্ট আফান অরেঞ্জ এলার্ট পি পনলো বাংসুর ডিস্ট্রিক্ট আহাবার আরাত আফান লাং রয়াকুং কেপাদাম দে আফান থান পাচিনি পনলো শ্রীভূমি ডিস্ট্রিক্ট কুশিয়ারা আলাং রয় লাং কেঠে বম আলাম লাংসি রাতাটুম আফান লাং রয়াকুং কেপাদাম দে কেপাদাম লংলে আফান থান পাচিনি পনলো পুনাঠু গোলাঘাট ডিস্ট্রিক্ট নমলিগড় আলং ধনশ্রী আলাং রয় লাং নাংবাদ বমলো সরাইদেউ লাপেন্টে শিবসাগর ডিস্ট্রিক্ট লাং কেঠে পেন কিসুংকে ফোনাং আরাত আফান স্টেট অফ প্রাণ লাপেন্টে ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অংরুং কেঠে হেল্প কাম হেল্প ক্যাম্প পাদু পনলো সরাইদেউ ডিস্ট্রিক্ট হেল্প লাপেন ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লাপেন ডিস্ট্রিক্ট

মিনিষ্ট্রিটন চেলাংসি পাটুমি হুনারি কলেজ শিবসাগর ডিস্ট্রিক্ট শঙ্করদেবা হিহু নিকেতন লাপেন্টে ভাতধারা বি এইট কলেজ আলং থেদুং পেন হেল্প ক্যাম্প পাটুপনল বাংসো হেল্প ক্যাম্প আলং লাঙ্গে থে পেন কিছুং কেফোনাং আরাত আসন আসন আকিছু সাতলাং পাটুপনল অগ্রাণ মিনিষ্টার অশোক সিংহাল লংথম হেল্প ক্যাম্প আলং দামসি লাংচারি পনল লাপেন লাঙ্গে থে পেন কিছুং কেফোনাং আরাত আতুম পেন চিংকি চিংবাই পনল অগ্রাণ ডিপার্টমেন্ট পেন কেথান কেপাচিনি পনকে হুনারি কলেজ আলং কেপাডু হেল্প ক্যাম্প আলং বাং সুরিং কয় আনসোসিয়া রাতাফান অগ্রাণ সাতলাং পাটু পনল লাপেন বিএড কলেজ আলং বাং ফারুপ্লিরা থ্রকনের ক্যাবরানের ক্যাব লাপেন শঙ্কর দেওয়া শিশু নিকেতন আলং বাং ফারুপ ফোরা ফো রাতাফান অগ্রাণ সাতলাং পাটু পনল আসাম আলং বিজেপি পেন কেচারি এনডিএ গভর্নমেন্ট কেবাং জিনিংকান ফোয়া হুট লাখিনি আনএমপ্লয়েড বিশ্বই জাঙাতুমাফান গভর্নমেন্ট চাকুরি পিপপু চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাটুমি নিংচিল গুহাটি আলং নিজুত ময়না লাপেন্টে নিয়ুত বাবু স্কিম ফর্ম কেরন কেচেং প্রোগ্রাম আলং চেতং দুনসি আকে হাই চিফ মিনিষ্টার কিনিং জে কে ইন্ডিয়া মাতে আসাম আলং ওয়ারেং ওয়ার সাইকে লং কে জয় দল আলাংলি কিনিং জে কে গভর্নমেন্ট আকিমি লাখিনি চাকুরি কি পি পঞ্জি আংবং ল্যাবরেটরি টেকনিশিয়ান জি এন এম এ এন এম হাইহু আংহয় আফাই সুরিং কয়রা হিনি আন টুজি পুনাথু সায়েন্স স্ট্রিম কে পড়ি চার্লি বাং আফাই কে জুমা পুঠা গালাংলি নিং দুকসি কিনিং জে কে সায়েন্স আহিন কে পাফি হুপ লোটে খাই পাফ্রাং দুলুন এ লাপেন আপারটা সায়েন্স চার্লি বাং আতুম বরেং আবার সাইকেলং আহিন তা আকে জয় দু পুটা আলাংলি নিং জেলো চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাটু নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আকেরা পেন কেপাচুন পঞ্জি আসাম রোড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট প্রজেক্ট আপুঠাক অফিসার সাতুম পেন এসি কিচিংওয়াইয়া মাই পাডো পনল মায়ালং প্রজেক্ট পেন হাওয়ারালু ফারুই সিরাইং কয়রা থ্রক এসেম্বলি কনস্টিটুয়েন্সি আলং আবেনাইটা সুরি কেথম কিলোমিটার আজাক আটোয়ার কেপামি মাতে কেপামি আকাম আপরাটেং ফেন কেপাচিউন ফান ডিপার্টমেন্ট অফিসার সাতুম ফান থানপাচিনি পনল পুনাথু সেন্ট্রেল গভর্নমেন্ট পাতুমি আসাম বাইহাটা সারিয়ালি পেন মঙ্গলদৈ আহিন পেন তেজপুর আন কিলোমিটার ফারুই সিরা থংকেবরা ফোরা তকবর থেরক নেরকেব থ্রকসি আজাদ আতোয়ার ফোর লাইন কেপামানা ফান এপ্রোভেল পিল বাংসু প্রজেক্ট আফান সেন্ট্রেল গভর্নমেন্ট টাঙ্কা ক্রুর সুরি নেরকেবরা ফারুসির কেবরা থ্রকসি কেব আন খরৎপো সেন্ট্রেল গভর্নমেন্ট হাওয়ার আলু তোবার কেপাচিং থুরাহিন কাম কেপারি ডেং পনা পুঠাক চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী লাপেন্দ্রে সেন্ট্রেল মিনিষ্টার আতুম ফান চোর হল লাংখেটে হুট রেশন কার্ড কানহক লাপেন কাংবো আহেমাসর আফান প্রাপ জিনপেন রেশন কার্ড কে পি আফান কাম পারি ডেংপো পাতুমি শিবসাগর লাপেন চরাইদেউ ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন পেন কেপাডু ইসি আমাই আফি ফুড লাপেন সিভিল সাপ্লাই লাপেন্টে কনজুমার এফেয়ার্স মিনিষ্টার কৌশিক রাইপেন্সি বাংসলাম থান পাচিনি পনল আসাম বাংকেথম কেফির কেঠাক লাপেন্টে ইন্ডাস্ট্রিলি সার্লোসপিমার লাপেন্টে হুয়ালকুসি গন্ধমু আহাওয়ার কেফির কেঠাক আফান কেপারিডেং হরমু হরতার কেপামান আব্বাং ফারোহিনী রেঙ্করা ফো ন্যাশনেল হ্যান্ডলুম আনং এ লংসি হাওয়ার আফান নং মে ওয়ানল বাংসো নং এ কেলং আতুমকে রুনিমা সিটিয়া চৌধুরী জলি ভূয়া লাপেন্টে রীতি টোলে প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মু ন্যাশনেল হ্যান্ডলুম দে আর্নি আপুঠা কুইনি দিল্লি কিমিয়ালং কেপাডু ইসি প্রোগ্রাম আলং বাংসো নং এ পাজির পনপো পিনি বীরটাকে পানসি ইংটনিক কগলো

লাকে আকাশ পানি গুহাটি মহাবাহু কার্বিয়াং ডেঙ্কে বাং লাকে মিডিয়াম বেবালং মিটার্স ফারুপ্লিরা ক্রেসিরা তকবরফো কিলু হরসলং ফারু থ্রক সিরা ইংকরা সির ক্যাব লাপেন এফ এম অলংকে ফারুই সিরা ইসিরা তকবর থ্রক মেগাহার্স পিনিকে পাই পাই চেকলোনি ফাই থ্রক সি ভোমদারনি

0: সিটি মুং পেন কে থাম্প লামজির।
1: সারা লুন লং কার বিলামেট আর দি পিরথে থাক আখাই তিন আখাই তিন তা মেথাং আলুন আতমদো কার বিয়াখাই তা হাকু পিরথে কাংলুক আহুত পেন লুন তুম অবে পুষিতা কার বিয়াখাই আফান কাং হন কাং জিনসু পেন আজক সংসার ইচু আতুম চিংবাইসি রাংসিনা সারপো আফান লুন বুচেরা কার বিয়াখাই আফান লুন তুমো কেপাথান জি আফান আর পু পেগল আর পু কে পি আতেংসি রাংসিনা সারপো লুন তুমে বোচে সি সিং মির জেং পেন লং মির জেং আফান পিরথে নাং তয় সি লুন তুমো নাং পাথান সিং মির জেং লুং মির জেং তুম পিরথে ওয়াং সি লুন সে আুরু ইং ওয়াই সি লং বি কি দু ক্লেং সার পো আফান লাতুম লন মেট থান কাং সি লুন সে আুরু আম আনং এ কাংল কার বিয়া খে আং বং লুন সে আুরু কাবে আকো কে লামতাক প্রোস মতে লামজির পেন সি চুটাং লপেন আর লতাং আনতা ক্লেম্পন লম্বি কিদু লুনসে কুরু মান পেন আজক কার্বি লাহামফাং আংবং কাছে থান পার্টেং তুমু আনতা লুনমেট মতে পয়ত্রি মতে হৈজির পেন কাবন্দা পন্ডল লাসন সি পিফে কেপ্লাং লক্ষী কেপ্লাং কার্বি প্লাং পরম আনতা লুন পেন বন্দা পন্ডল লুন কাপুচে লপেন কাবন্দা আহুত আপর লপেন কার্বি আখেই আকাই আর্জন আলামতা আপর লাপেন আর্তা পেন পংবার সি বন্দা পন দোলো পিরথে কাবুচে কাকচেং পেন কিথে গিদিং লাপেন কেসার কিক্রি পেন পিরথে পেন কাচিও আহুত আন আনতা আপর লাপেন কাচি কাপাল চিংবার সি আলুন কাবু কাবন্দা পন দো বিহেক আকু ওসমার আফান কপাদক আহুত আলুন আতে অত লাপেন রং রো কিজুই আহুত আতে অত কে প্রেক পন্ডক রং রো কিজুই আহুত পেন ওবি আলুন আতে অত কে প্রেক দো লাপেন সার আলুন মাতে পরম আলুন আতে অত পেন আপকা প্রেক পন্ডা দোথোলা লুন কাবন্দা আহুত লামথে কে থাপ পন আংডেং তিন আলংতা আকে প্রেক পন্ডক রং রো আলুন লাপেন ওবি আলুন আলং কে থাপন আলামথে হে হুইতা লামতাং লামথে সি থাপন জি লাপেন সার আলুন লাপেন পরম আলুন আলং হে হুই কে লামথে কার্শিক মতে লামলির লামথে আসন সি থাপন জি সার লামথে লামথে লাপেন সার আলুন আলং কে থাপ পন আলামথে কার্শিক আফান লুন লামথে মতে লামেট পুসি পনল সার আলুন আলং পিপসি লামথে কার্শিক কে থাপ পনমা লাসোকে লামতাং পেন পুদাক মাতে পু আক হাইহে সি লুন পেন কেপু মাতে কেপুলির আসন আথেমা আহক আলাম পেন পাদিপ ফ্রি আসন সি বন্দাপন লামথে লামজির পেন সি লুন কেমান সেটা লুন কিলুন আহুত লামজির কিহির পন আ আতে অত হির পন নাঙ্গি লামজির লুঞ্জির সীতা আতে অত আবে লামতাং সি মান্দাজি লুন কেলুন আহুত আতে অত পেন এ হির পন সি কেচেং পেন কেজুত আর মুং পাচিং দন পন নাগি লুন কেজুত আলং লুঞ্জির তিনটা ইসন আর মুং পেন সি পেজুত সি কাজুমে কেচেং সি আলুঞ্জির আর মুং কেজুত আলং ই বা ও বা এ মাতে লাপুসন পুলোতে আলুঞ্জির কাপ্রেক আলং তা লাসন সি পাজুত নাগি আথেমা ডাক ফুরদন মিন তাম পে এ নাংরা যে কে মে এ কে মেন কথই থে নেসে আং ধো এ লাদাক তাম্পে কে মে থয়থে লাপেন দোই দহই কেজুত লামথে লং ই আর মুংসি একে পাজুত লাপসি আলুন কাজুতা আর জুমেসেন লাসন থাক থাকসি নি সোকে রূপ জেলি লাং নো জেলি কে নাং ও সো আকো রং রইলি জুই রাতেন তে চো সে লেং জেং কি একে

0: পাণিনির কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া বলে একটা সূত্র আছে। এই সূত্রটোর অর্থ হয়েছে অনু উপ অভি অতি প্রভৃতি অব্যয় স্বতন্ত্রভাবে বিভিন্ন অর্থত প্রযুক্ত হলে সিহঁতক কর্মপ্রবচনীয় বলে কোয়া হয়, আর সিহঁতর যুগত দ্বিতীয় ব্যক্তি ব্যবহার হয়। যেনে পর্যন্নো জপমনু প্রাবর্ষত, জপ বা প্রার্থনার পাছতে মেঘে বরষুণ দিছিল। এই উদাহরণটোত অনু উপসর্গ বা অব্যয়টো থকা বাবে তার যুগত জপম এই পদটো দ্বিতীয় বিভক্তিত ব্যবহার হয়েছে। ভাস্করে অনু এই উপসর্গটো ব্যবহার করে একটা বাক্য কোৱা,
1: গুরু অনু সীতাং রাম বনং প্রতস্থে, রামে সীতার সহিতে বনলৈ প্রস্থান করেছিল।
0: তুমিও শুদ্ধ উদাহরণ দিব পারিছা। এটা মানহীয়ে অতি উপসর্গ থকা একটা বাক্য কোৱা,
2: অতি চুড়ান বিষ্ণু, বিষ্ণু দেবতা সকলকৈ শ্রেষ্ঠ, ইয়াত চুড়ান এই পদত দ্বিতীয় বিভক্তি হয়েছে।
0: শ্রুতিমালায় অন্য একটা উদাহরণ দেখুয়া যত কর্মপদটো দ্বিতীয় বিভক্তি ব্যবহার হয়,
2: উপ হরিং চুড়া, দেবতা সকল হরিতকৈ নিকৃষ্ট। এই উদাহরণত উপ অব্যয়ৰ যুগত হরিম এই পদত দ্বিতীয় বিভক্তি হয়েছে।
0: তোমার বাক্যটো শুদ্ধ হয়েছে। এইদরে ব্যাপ্তি বুজালে কালবাচক আর অর্ধ অর্থাৎ পথবাচক শব্দর পাছত দ্বিতীয় বিভক্তি হয়। কালবাচকর উদাহরণ যেনে স মাসম অধিতে, তেও এমাহ ধরে পড়িছে, হে মাসম পদত দ্বিতীয় বিভক্তি হয়েছে। অর্ধবাচকর একটা উদাহরণ যেনে গিরিহী ক্রোশম তিষ্ঠতি, পর্বতখন দুমাইল ধরে বিয়পি আছে। উক্ত উদাহরণটোত ক্রোশম এই পদ দ্বিতীয় বিভক্তিত ব্যবহার হয়েছে। ক্রোশ মানে দুই মাইল।
1: ইয়ার বাহিরেও দ্বিতীয় বিভক্তি ব্যবহার হওয়ার অন্য কিবা নিয়ম আছে নেকি গুরুদেব?
0: আছে। ক্রিয়ার বিশেষণ হিসাবে ব্যবহার হওয়া শব্দটো দ্বিতীয় বিভক্তি হয়। যেনে অশ্ব সত্বরম ধাবতি, ঘোড়াটো বেগায় দৌড়িছে। চৌরহ দ্রুতম পলায়তে, চোরতো তৎক্ষণাৎ পলাইছে। বায়ুহু মন্দম বাতি, বায়ু বা বতাহ লাহে লাহে বলিছে। এই বাক্যকেইটাত সত্বরম, দ্রুতম আর মন্দম এই তিনিটা দ্বিতীয় বিভক্তি হয়েছে। আকৌ অভিত পরিত সময়া নিকসা হাপ প্রতিযোগেপি, এই বাতিক অনুসারে অভিত পরিত সময়া নিকসা হা আর প্রতিশব্দর জগত দ্বিতীয় বিভক্তি হয়। যেনে অভিত কৃষ্ণম, গৃহম পরিত, নগরম সময়া নদী প্রবহতি, গ্রামম নিকসা নদী, গ্রামম নিকসা বনম, হা পাপিনম বুভুক্ষিতম প্রতিভাতি ন কিঞ্চিত।
2: ইয়ার বাহিরেও আর কত দ্বিতীয় বিভক্তি হয় গুরুদেব?
0: অন্তরান্তরে যুক্তে, পাণিনির এই সূত্র অনুসারে অন্তরা আর অন্তরেণ শব্দ দুটার যুগত দ্বিতীয় বিভক্তি হয়। যেনে স ত্বাম মামচ অন্তরা উপাবিশত, শ্রমম অন্তরেণ ন বিদ্যা, তেও তুমি আর মোর মাজত আছে, শ্রম অবিহনে বিদ্যা নহয়। এই বাক্যটাত অন্তরা আর অন্তরেণ শব্দ দুটার বাবে ত্বাম মাম আর শ্রমম এইকেইটার দ্বিতীয় বিভক্তি হয়েছে। দ্বিতীয় বিভক্তি সম্বন্ধে এইখিনিয়ে তোমালোকক কলো। এতিয়া আমি করণকারক আর তৃতীয় বিভক্তি সম্বন্ধে আলোচনা করো হোক। পাণিনিয়ে তেওঁর অষ্টাধ্যায়ীত করণর সংজ্ঞা এনেদরে দিছে, সাধকতমম করণম। ইয়ার অর্থ হয়েছে ক্রিয়া নিষ্পত্তির যে সর্বপ্রধান উপায় তা করণ বলে, অর্থাৎ কার্য সাধনত যিয়ে প্রধানভাবে সহায় করে হে করণ বা করণ কারক।
2: উদাহরণ দিয়ে বুঝাই দিব নাই গুরুরে?
0: চক্ষুষা পশ্যতি, চকুরে চাইছে বা দেখিছে। এই বাক্যটি চক্ষুষা করণ।

প্রথমে আজির পরবর্তী অনুষ্ঠান হচ্ছে সম্পর্কে নিশা 8:02 উপন্যাস পাঠ অনুষ্ঠানত দিলীপ ফুকন রচিত উপন্যাস জলপদুমর পাঞ্চুর দ্বাদশ খণ্ড পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। 9:30 জীবনের দিশবাণী অনুষ্ঠানত বিশিষ্ট লেখক তথা শিক্ষাবিদ উপেন্দ্রনাথ বরকটকীর সঙ্গে হওয়া সাক্ষাৎকারের চতুর্থ খণ্ড সাক্ষাৎ গ্রহণ সিদানন্দ দেবগোস্বামীর প্রযোজনা প্রবাল কুমার শর্মার। 10:00 ডক্টর ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উপলক্ষে প্রচারিত অনুষ্ঠান আমার প্রাণর ভূপেন হাজরিকা। অনুষ্ঠানটির পরিকল্পনা পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। 8:30 আগবহা হব ভারতীয় মানক ব্যুরোর গুৱাহাটী শাখার সঞ্চালক তথা মুরব্বী সৌভিক চন্দা আর যুটিয়া সঞ্চালক অবিনাশ বরদলৈর সঙ্গে হওয়া এটি বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎ গ্রহণ সীমান্ত বার্মাৰ।

বিয়লি 5:45 বিদ্যার্থীর অনুষ্ঠান দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের পাঠ পোহরের প্রতিসরণ আগবাব অঙ্কুমণি বড়াই 6:10 কৃষি জগতত মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা আর বহনক্ষম কৃষির গুরুত্বর বিষয়ে এটি আলোচনায় ভাগ লব অপর্ণা দাস আর মধুমিতা কলিতায়। আত ধরব কমল দাসে, প্রযোজনা উৎপল বড়ার। 6:40 রুকসানা আখতার খানম আর সঙ্গীসকলের কণ্ঠর জিকির শুনবলে পাব। 7:05 নবীন চন্দ্র বরদলৈ রচিত বৃন্দগান। 7:00 নিয়োগ বাতরি। 7:20 অনুষ্ঠান আকো শুনা হক। 7:35 পূবালীর সুরত মজিদ রাভা আর সঙ্গীসকলের কণ্ঠর রাভা গীত। 7:45 আধুনিক গীতর অনুষ্ঠান, আজির শিল্পী গায়ত্রী হাজরিকা। 8:20 হেরিটেজ অফ আসাম নামর ইংরাজি কথিকাটি শুনবলে পাব। কথিকাটি যোগদান আগবাব ডক্টর কিশোর ভট্টাচার্যয়। 9:00 অসমীয়া সিনেমার গীতর অনুষ্ঠান চিত্রগীত। এয়া আছিল আজি প্রচার হবলগা অনুষ্ঠানের বিষয়ে। এবার জানা হোক কাইলৈ প্রচার হবলগিয়া কিছু অনুষ্ঠানের বিষয়ে। কাইলৈ সন্ধ্যা 5:45 হিন্দী ভাষার শিক্ষার পাঠ সর্বনাম। পাঠ যোগদান আগবাব অম্লানজ্যোতি দেবচৌধুরী। কাইলৈ শুনবলে পাব অনুষ্ঠানটির তৃতীয় খণ্ড। 6:10 কৃষকবাণী অনুষ্ঠানত মাছৰ সম্ভাব্য রূপ আর আলংকরিক মাছৰ বাণিজ্যিক সম্ভাবনা, এই বিষয়ে এটি আলোচনার দ্বিতীয় খণ্ড। ভাগ লব ডক্টর হিমাঙ্কু বরা আর ঋতুপর্ণ বরায়। আত ধরব ভাস্কর জ্যোতি আচার্যয়। প্রযোজনা উৎপল।

0: ওয়ার্ক ফ্রম হোম অধিক বেতন মাত্র এটা ক্লিকতে আরে ওয়াহ
1: ফসিলে
2: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব আরবিআইয়ে কয়
3: জানি রক সতর্ক হৈ রক
4: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু এতিয়া আগবঢ়াইছো ৰুকছানা আখতাৰ খানম আৰু সংগীসকলৰ কণ্ঠৰ জিকিৰ।

0: থাকে, তাতে লাইসেন্স নাম্বারও থাকে, আইএস নাম্বারও থাকে। তো লাইসেন্স নাম্বারটো আমাৰ বিআইএসকে ৰেপৰ সাপোজ ভেরিফাই লাইসেন্স ডিটেলস বুলি এটা অপশন আছে, তাতে গৈ আপুনি লাইসেন্স নাম্বারটো যেতিয়া টাইপ কৰিব তেতিয়াহলে ডিটেলসটো আহি যাব যে ওয়েদার দ্যাট আইএসআই মার্ক অর দ্য লাইসেন্স ইজ অথেন্টিকেটেড অর নট, সেইটো আছে। সিমিলারলি ফর হলমার্ক, হলমার্কিং ডিটেলস, আমার হলমার্কর কম্পোনেন্টস থাকে কেইটামান, এইটো এটা বিআইএস লোগোটো থাকিব, তারপর আপনার থাকিব পিউরিটি, যেটা 22 ক্যারেট হোক, 18 ক্যারেট হোক, আর ফাইননেস যদি 22 ক্যারেট হয় তেনেহলে 916 হব, আর যদি আপনার 18 ক্যারেট হয় 750 হব, এনেকা পিউরিটি থাকিব। আর নেক্সট টু হব আপনার 6-ডিজিট আলফা নিউমেরিক কোড, যেটা হল HUID, HUID হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার। তো HUID নাম্বার দ্যাট ইজ ইউনিক ফর ইচ অ্যান্ড এভরি জুয়েলারি, সেই কোডটো যদি আমি টাইপ করু HUID ডিটেলস আমি ভেরিফাই করব পাৰিম। যদি এইটো মানে আপনার ফেক হয় এই বস্তুটো মানে কোনো ইনভ্যালিড বলে আহিব, আর যদি অথেন্টিকেট হয় এইটো পুরা ডিটেলস আহিব, কোনে হলমার্ক করেছে, কি আর্টিকেল হয়, কিমান ওয়েট হয়। ইভেন নতুন যদি আমি ইনিশিয়েটিভ লৈছো তাতে আপনার জুয়েলারির ফটোগ্রাফসও আহিব, যাতে কনজিউমারে ভেরিফাই করিব পারে যে আর্টিকেল টু সেম কি বেলেগ স্পিউরিয়াস হলমার্ক টু নহয়।
1: এটা বড় কারণ এটা আসলে মানুষ আপনি যদি কইছে CRS-র কথা কইছে বা ISI মার্কের হলমার্কের কথা কইছে, এইকেটা ডিফারেন্স টু কি অকণমান বুঝাই দিলে সাধারণ ভাষা যদি ছবি কেটা অকণমান বেলেগ থাকে সেই বিষয়ে অকণমান কই দিয়ে।
0: এই তিনটা মার্কে আমার মার্ক অফ পিউরিটি ট্রাস্ট হয়। ISI মার্ক হেতু নর্মাল প্রোডাক্টসত আমি দিও, যেনকা আমার সিমেন্ট আছে, সিমেন্ট ব্যাগত আপনি চাইছে ISI মার্ক আছে, হেলমেটত আছে, গ্যাস সিলিন্ডারত আছে, তো নর্মাল প্রোডাক্টসত আমি ISI মার্কটো দিও। আর হলমার্কটো হয়েছে আপনার ফর গোল্ড জুয়েলারি, সিলভার জুয়েলারি, আর্টিফেক্টস এইবিলাকত দিও। আর CRS-ত যে আপনার 8 টাইপর সিম্বল এটা আছে, দ্যাট ইজ ফর ইলেকট্রনিক আইটেমস, আপনার মোবাইল ফোন, ট্যাবলেটস, চার্জার্স, ইভেন ফটোভোল্টেক মডিউলস আহি আছে আজিকালি, এইবর সব CRS-র আন্ডারত পড়ে। এইটো ডিফারেন্ট স্কিমস, মানে আমার BIS-ত বহুত কেটা স্কিমস আছে, তো দিস থ্রি আর মানে ওয়ান অফ দেম। মানে
1: নাও আই উড লাইক টু আস্ক সোভিক চন্দ, হাউ BIS হেল্প ইন ইন্ডাস্ট্রিজ, স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজ, হাউ BIS হেল্প ইন দেয়ার ফাংশনিং?
2: ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, সিন্স ইটস আ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট, উই এক্সটেন্ড আওয়ার ডিসকাউন্টস অর দেয়ার আর মেনি concessions that is given in the marking fees. Now, whenever you take a license from Bureau of Indian Standards, every company has to pay an yearly marking fee and certain license fees to BIS. So, for the small, medium, micro and large, these are my four category of industries. So, for small and micro, there are a huge number of discounts that is, I would like to say concession in government terms, concessions that is being given to small and micro industries. Even for women entrepreneurs, there is 10% discount. Even for industries which are set up in Northeast, for then also 10% additional discounts are given. Okay. And other than these discounts or concessions in marking fee, we also have this help. Since we are there to help out the industries, now industries can apply and get a BIS license without having a laboratory also. Okay. That means, earlier they used to have an in-house laboratory where they would test their product. Now without a laboratory also they can apply and get a BIS license. And even if their product, if they find that it is compliant to the Indian standards, they can apply for a simplified procedure in which license can be granted within 30 days.
1: Okay, now like India is aspiring and we have a dream of Viksit Bharat 2047, and BIS also have that Chintan Sibir in different parts. So what's that Chintan Sibir all about, and what messages you want to give go along with the changing technological development in India?
2: Thank you, sir, for the question. BIS has participated in the Chintan Sibir that was last held in February along with the National Test House here in Guwahati itself. There we had called up all the small scale and micro and all the medium scale industries to participate in the Chintan Shivir. In the Chintan Shivir, we had envisaged a roadmap for which the industries, with the coverage of the industries, can be

পতি দিগম্বর গতধারী লট কৈলাসপতি আহিলে ইয়ালৈ পাব তিলাজ এইখন সমাজ আমাৰ।

বেঙার কলি আরং হলেও বিলাতী সাহেবি ধং, বিহু গীত নালাগে বরগীত নালাগে গাঁও আমি মদান পপ সং। মিসেস পতঙ্গিয়া হাউ ডু ইউ ডু, ভাত না খাও আমি খাও ডিনার লাঞ্চ, গামুসারে মুখ মসি নাসু বল ডান্স, ভাত না খাও আমি খাও ডিনার লাঞ্চ, গামুসারে মুখ মসি নাসু বল ডান্স। শুনা শুনা সর্বজন রাম চরিত বিতুপন, রাম লক্ষ্মণ করাত নাই কোনো লাজ, এইখন সমাজ আমার সমাজ, ইউর অসমীয়া রাতির সমাজ, ইকুল নাপাও আমি শিকুল নাপাও, যেন মাছ পানিত রয়ে থাকা অচল জাহাজ, এইখন সমাজ আমার সমাজ। পানি পালে মুকলি

আরে আম আম আম পকা আম, ফলমুটি মারিলে আম সরি পড়ে, কিনো জানো ফলমুটি আমাক লাগি ধরে, আমি বোলে নকরো ফলমুটি নকরো, কত পাওয়াচাচুন নাম্বা এডাল বা আমার নাম এটার ইমান তোহা, কত পাওয়াচাচুন নাম্বা এডাল বা আমার নাম এটার ইমান তোহা, টু টু টু টু টু টু টু টু টু টু টু কলি পানি পালে মুকলি, সময় গলু কলি শুই থকা শিয়াল ধরিব নোৱাৰা।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

আজি কতই চর্চা করে তোমার হে মঙ্গল দেয়া রাইজে জানে হে বিপ্লব পরিবার মঙ্গল দেয়া রাইজে জানে হে বিপ্লব পরিবার ইংরাজর অত্যাচার খুঁজিল সে দিবাহী মঙ্গল মারে নাম মঙ্গল মঙ্গল মারে নাম মঙ্গল 1894।

মাটিক বাপই কান্তি আহে মনে ভাবে মিলিয়ে মঙ্গল দৈ সজায় মাত্র বৈষ্ণব ভাবে মিলিয়ে হে মঙ্গল দৈ সজায় হিন্দু মুসলমানে মিলি উপনা

পটনাস ফমাঙ্কান হয় ডেকা গাভরুয়ে নাচি ধরিত্রী কপায় রং বং তেরাং আর রংপি কত জনে